এখান দেন বডিগতম ওয়াখং কশরি আল্লাহ গে হযরত গে আদিতি মঙ্কলে গে ফান ওয়াখং কশরি পয়াম বেগিন হুরি ইনজার কুরব্বা বেখলো কম গে

ফাহে এউরেন্নং এ ওয়াদু কায়রিম ফেনিজ্জে হিন্দু কাফির মিহুঙ্গে মুনু তকং হিতামেবের কলিবগেন দানতে আদি অঙ্গবানতে মিথে বা মিহুং এদি গুয়া খাম গাবি খান থেকে

মিহুন নিকং খবর দি বলাশ আল্লাহ থিমং খালে গে ফানায় থিমং খালে গে ফানা একু গাওয়া বয়ক হালাক করে বিনময়স নুয়াতা থিমম মেন রহমে লেভি নময়স ফাহে ভেন দেনি আজাবং খাফিরুন সালামে খুদ্দেনি খাক হইয়ে

0: ফাহেরে এওরে নিদাফা তিব্বা খালেগ ফানগ ভেরি রসকলাগ হাদরতুং বালাইং এ বগিচা গমচং আয়ে
1: ফাসবাহাত কাসরিম
0: দিং এ বগিচা গ গস্তং আন্দা খালো আন্দিরি রে গন্ডে ফদেম ভি
1: ফতনাদাউ মুসবিহিন
0: ফাহে এওরে হিন্দুনু একাকো আনেকাকা গোয়া হেদুয়ে

0: ইসলামের দুয়াহা জেহেন্দেন কাশাবার ওয়ে দেমে অন্য আহদ তাকে তেমন রসকালাগে হাদরতুং তিয়াবামি হুন ভানি হিয়ে হামা কাশাবার তিয়াবামি হুম হুকুম কুরা গৈতং হুরি হামা তিয়াবামি হুন নাশে
1: سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ
0: خَلَيْغْ فَانُ اَوْرَنَّا سُوَالِ كُرَوَّا بَلَّوَاشِ اَوْرَنْ كُرَ اَكَمَ جَامِنْ وَاهُشِي كَاكُنْ يِهِ

এখান দেন বডিগতম ওয়াখং কশরি আল্লাহগে হযরতগে আদিতি মঙ্খলেগে ফান ওয়াখং কশরি পয়াম বেগেন হুরি ইনজার কুরব্বা বেখলো কমগে।

ফাহে এউরেন্নং এ ওয়াদু কায়রিম ফেনিজ্জে হিন্দু কাফির মিহুঙ্গে মুনু তকং হিতামেবরে কলিবগেন দানতে আদি অঙ্গবানতে মিথে বা মিহুং এদি গোয়া খামগা বিখন্তকে

0: ইসলামের দুয়াহা জেহেন্দেন কাশাবারে দেমি অন্য আহদ থাকে তেমন রসকালাগে হাদরতুম তিয়াবামি হুন ভানি হিয়ে হামা কাশবর তিয়াবামি হুম হুকুম কুরা গৈতং হুরি হামা তিয়াবামি হুন নাশে
1: سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ
0: خَلِيقُ فَانُ إِوْرِنَّا سُوَالِ كُرَوَّا بَلَّوَاشِ إِوْرِنْ كُرِ إِكَمَ جَامِنْ وَاهُشِي كَاكُهِيِّ

0: ইমনে শাওরা গেঙ্গোড়ে তো বড়লে নো এমে মা শাওরা বড়লে নু গেঙ্গোড়ে তে মিকাল কামকা দোকিস দিমাই নো এদো
1: মামা ওরা বিরুগণে নে বড়লে গেঙ্গোড়ে
0: সিয়া মামা বিরুগণে বড়া দেখে
1: লপা
0: এমে দো বড়লে মিনু গেঙ্গোড়ে বেনি
1: লপা
0: শাওরা বড়া কাম দে দো একাম
1: লপা
0: এমে মামা বিরুগণনা তে মিফার মতে বড়লে নু গেঙ্গোড়ে ফা তুমি কুরআন কামে নে দো দে শাওরা বরং উফা আজেঙ্গে বদল ওয়েমা আনহফতাগে স্পাইরেলম মানেঙ্গে
1: বাপ্পা
0: বাকিয়েলা শাওরা বাকিয়েলা ফদেমিয়তি এনকেস্তি কোদিনা বারে রিতে হাতিয়া গেন।

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়ত
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কোন্দিডারেতো
1: এই হামহিকনি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীলকোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা পুরি পোশি কমে হোম দুহে গেহেন্দনু আগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহ গিরোসি হাগড় তিরিহু
0: এঙ্গা সতর স্টেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাজ চিকেড়ু
2: আসসালামু আলাইকুম
3: ওয়া আলাইকুম সালাম দন্তা হাল কিনতা
2: দন্তা হাল রাঙ্গাড়ু ফাতুন কোকো বালি বেউলে কাঙ্গেতা
3: আ দন্তা কমমে দোকো সালু বালা বেণু মাহিতেরিকা ফোর কোদ্দেমু মিদানি দন্তা কাম্বুড় নোয়ে ফাতুন কোকো একান্য নোয়ানে কোকো একান্যুলেতি ডক্টরে দাক্কাম বেস তাদিওয়ানেতা এহমে মেকাম বেসার মেমারা ফারওয়াতেরিকা মাইকি এবা কোরা

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তের কমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তের বুমা উম্মতং ইখলাস তের কান দসকত দে বুমকে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করা ওয়াফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তের কমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আতি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقات تكي الله خالص كما يكو كورا كنت كم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگن تيبي ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেভ